0: ঠিক আছে, তোমার নাম হচ্ছে ও হালুল মেরাঙ্কি কে দে। আচ্ছা
1: হচ্ছে
0: ডাস্টবিন ওয়ালাই হল মেরাঙ্কে, ডাস্টবিন ওয়ালাই হল মেরাঙ্কে, দেমো দেখপাল জানান নওয়া খাতাল সিনা জবরদস্ত জাহান মনা আচ্ছা খান ওয়াজির ফরাম রাজমা গা খালিক নুত সালাম মিনা কে ওয়ালাইকুম সালাম ডিগ্র জুত মন্না ও দিলকুল শেজান মেসুদ ইউম মেসে তা শামিল বাকি ইউম মেসে নাকি ইউ লাস্ট কাল খলি সাইদো ও ভি কেন সবি সবি সবি انا بالكل بيجي ماما تنور شغله شكنا النور غلا شغله شغله شا اخو داش دا يصرف بالكل غاسه سي النور بيجي ماما تغلاش النور بعد غير صدر وسايدو والسلام عليكم شهزاد من